মেডে মোরশদ আলা জাফলাতা লালনি জাফলাতা লালনি বাহে নি মেকিনু আখা দরে।